0: জানিয়ে রজবলিকিশম শানভূমি লি যাও যায় ক্রিমিশন টুডে আট টু পি এম রায়রোয়ামোগিমে খতর বরিস কে তিন কোরি গ্যারো বরিস কে শ্রী ইশোক সমাচার একবার ফির শুনল রয়্যাল রোড আমোগি মে ইকহত্তর বরিস কে তিন কোরি গ্যারো বরিস কে জনাব আমির আমজা দাউ জিনকরা আজাদ কে নাম সে বেন জস্তি জনাথন ঝা ইন্তকাল করগল হন ইনকা জনাজা আজ ফজির কে দশ বজকে আধা ইনকা ঘরে আমোগি সে উঠা কে দফনায় খাতির আমোগি কে কব্রস্তান লে যাওয়া যায় ফিউনারেল টুডে এট হাফ পাস্ট টেন এ এম মোজেলা রোড রোজবেল মে তিহত্তর বরিস কে তিন কোরি তেরো বরিস কে শ্রী নিত্যানন্দ বিহারী শ্রী নিত্যানন্দ বিহারী জিনকরা সত্যম কে নাম সে বেদমি জিস জানাতন যাকে মৃত্যু কর বাট ইনকার অর্থী আজ দিন কে এক বজে ইনকা ঘরে রোজবেল সে উঠা কে অন্তিম সংস্কার খাতির মাগজানে রোজবেল কে শমশান ভূমি লে যাওয়া যায় ক্রিমিশন টুডে এট ওয়ান পি এম জাফা আজুল লেন পৃথিবী আজ সাঁ পি এম এ জাফা আজুল লেন পৃথিবী আজ সাঁ পি এম এ ছিয়াশি বরিস কে চার কোটি ছ বরিস কে শ্রীমতী জ্ঞানতি লালা পেদাশ্রম রামদোনিয়া জিনকরা নানি কে নাম সে বেদমি জিস জাহাতন যাকে মৃত্যু গল বাটি ইনকার অর্থী ইনকার বেটি সন্ধ্যা মঙ্গর কে ঘরে পৃথিবী আজ সাঁ পি এসে উঠা কে অন্তিম সংস্কার খাতির স্যাঁকো সা সাঁ পি এ কে শমশান ভূমি লে যাওয়া যায় ক্রিমিশন টুডে এট টেন এ এম নিউ রোড রোশনোয়া মে সত্তর বরিস কে তিন কোটি দশ বরিস কে শ্রীমতী ইন্দিরা পয়াগ জিনকরা পোম কে নাম সে বেদমি জিস জাহাতন যাকে মৃত্যু গল বাটি ইনকার অর্থী আজ দিন কে এক বজে ইনকার ভাই আনন্দ পয়াগ কে ঘরে রোশনোয়া সে উঠা কে অন্তিম সংস্কার খাতির লাভ কে শমশান ভূমি লে যাওয়া যায় ক্রিমিশন টুডে আট ওয়ান পি এম সিরাতন রোড বাশেরিমে চব্বিশ বরিস কে টোয়েন্টি ফোর ইয়ার্স ওল্ড কে এক কোটি চার বরিস কে শ্রীদূষণ রানসু জিনকরা বন কে নাম সে আদমি জেসি জানাতন যাকে মৃত্যু গল বাটি ইনকার অর্থী আজ সাঁঝ কে চার বজে ইনকার পিতা মনোজ রামদাস কে ঘরে বাশেরি সে উঠা কে অন্তিম সংস্কার খাতির গাঁও কে শমশান ভূমি লে যাওয়া যায় ক্রিমিশন টুডে আট ফোর পি এম পচিকাঁও গাঁও গোবমে পচপন বরিস কে দু কোটি পনেরো বরিস কে শ্রীমতী সীতা চতুরী জিনকরা সীতা কে নাম সে ভি আদমি জিস জানাতন যাকে মৃত্যু গল বাটি ইনকার অর্থী আজ দিন কে দু বজে ইনকার মা লক্ষ্মী চতুরী কে ঘর গাঁগুপ সে উঠা কে অন্তিম সংস্কার খাতির হুঁয়ে কে শমশান ভূমি লি চাল যায় ক্রিমিশন টুডে এট টু পি এম শোক আর দুঃখ পে ডুবল ই সব পরিবার কে সঙ্গে হমনি কে দিলি সংবেদনা বাটে
1: ৮১৯ কিলোহার্টজ ইয়ে হ্যায় রেডিও মরিশাস।